ডলার যেসব দিয়ে হয় এখানে আর যেভাবে পূর্বে খেয়া তা তো তেনাদের পাইয়া মাত্র থোড়ে সেভ।